নিত নিত হয়ে খোয়ার সুচে এ নায়া কিয়ে বহন যে পিণ্ডা তোয়ে সুচে সেই নানকা জিন মন বসিয়া সোয়ে।